বলুন তুলে মিনু, এম্মা কস শুনি পাবন কলমাই নিকা ওই কহায় নিকা শুনি পায় বলে লউ পাবল কিল কক্স।